0: হয় থাইনেগি মতামদি খুঁজি আর্ট কিলম চটপ মিয়সিং হাইতারি মখোসি সেন্দা লমবিদ আদম খর ওয়াই হাইন খনরমনে আদ হোজিকতি খর অহংবসু লাকলব মালি মরুপকি ওয়ারিসি তাবদসু রিমাইন্ডার হাইতারি মখা তারকপসিদি মরুপ মরুপনা তৌবিরিব থবকসে মাসি আইখৈগি মণিপুরদ লাইরিব নাহাসিং হাইতারি মখোইনা তৌব গামনি হাইন খনবিব্রা মরুপকি মো থামবিও
1: আদুদি আদুং নমগনি আখৈগি অখৈ সিদা লাইব মণিপুর মাসা মে হেতারে নে
0: হয়
1: মণিপুর মাসা মে সি মুই ক্রিয়েটিভ ইয়াং ওয়াগে আদুন ক্রিয়েটিভ ওয়াং ক্রিয়েটিভ ইয়াং ক্রিয়েটিভিটি ওয়াক্স ইয়াম সঙ্গে
0: হয় আদু
1: আদু ক্রিয়েটিভ ওয়াং মুনি নে আদুং নমগনি এন খালে মুজো সি লাই চিদম সঙ্গে গদি আদুং নমগনি এন খালে
0: হয় স্টুডিও চালাইবদ মি খর আদম চঙ্গমগনি হাইন খনজাই টিম হাইতারে আদো মরুপকিদি মাসিউ স্টুডিও গি ওইনা এমপ্লয়ি কেয়া লাইবকে হাইবদ সু থামবিও
1: হজুকসি সরাক না এমপ্লয়ি সি মই মারি মঙ্গা মুক্তি লাইরি আদুগা থাবক থাবক কি মতুং ইন এক্সট্রা ওইনা কউবা হাইদি হেল্প তোনবা আদুমাইনা এক্সট্রা মই অহুম আনি অহুম আদুম এক্সট্রা আদুম মারকতা আদুম কউয়ে হানদি ইথানা না হানা তরমনি আদুন হজিন সুম টেক টেক হওয়ালপনি না মরি মঙ্গা মানে লাইরে আদুগা প্লাস হজিকি মই আনি হুম মঙ্গা এক্সট্রা আদুয়াইনা থামে
0: হয় মাসিউ স্টুডিও দ মিয়ে কে থবক তোরি হাইবদুশু মরুপ না থামবিরে মখা তারকপসি দি মরুপ মরুপ সে আসংব মতমদ কারি কারি তোব পামি হাইবদুশু থামবিও
1: আই সি আদম আসং মতমদ হানদগি আদম হৌরকপসি অ্যানিমেশন দগি হৌরকপনি না নে
0: হয়
1: অ্যানিমেশন দগি আই হৌরফম সি দি স্কাপচার সি দগি দি ওই দে আই দারে সামনা কান্দ অ্যানিমেশন দ স্কাপচার ইয়াবগি সি এসম লাকপনি কাই ব্রান্স আম হইনা আ হজি কি অ্যানিমেশন দ পামনি না আই আদম ওয়ারি ইরি ওয়ারি খমজিলি থাইনাগি ওয়ারি আদম খমজিলি আদুগা স্টোরি বোর্ড চেম্বা হজি লেপট্রি ইসাই ইরি ইসাই কম্পোজ তৌরি এক্সট্রা আই তারে
0: তাবাইজে হাইতারে তোমান তোমান হিরম কয়া থাই হাইনসু থামবসে মরুপসে ইন্সপায়ার তৌবিব মিয়ে হাইতারে আগুমদি লাইবাগি থামবিও
1: আইন ইন্সপায়ার তৌরেছি হাইডি হৌরপদি পিগেদি তৌরে হাইডি মাম আমি হাইবি লাইত্রে আখি ফেমিলি ইমুং মানুষ ইন্সপায়ার তৌবিরে মাম হাইডি আখই মামা ইমাগি মফা মামা মি ইন্সপায়ার তৌবিরে মমিং পালগ মামা প্রদীপ কুমার কৌরে ইন্সপায়ার তৌবিরে হজিক নৌনসু খর থেন খিটং হাইডি আনন্দি খিটং থেন ইন্সপায়ার তো আপনি মা মচি মনো প্রেমজিৎ কা প্রেমচন্দ্রগা লালিত কলা একাডেমি অ্যাওয়ার্ড ফঙ্গি ইন্সপায়ার হজিক তৌবির হেল্প তৌবির ওয়ার্ক
0: তোদাইজে মরুপ কারিগুম থব তৌব হাইসে আওয়ায়সে চলি হাইন খনজে আওয়ায় থেনাই হাইন খনজে মরুপকিদি হজি হজিক চলিব জার্নিদ হাইতারে মরুপনা থেনবিব আওয়ায়
1: থাকবিবদ পুনি থাকবিবদ সিনে হেনা সিদা হেনা নুয়াইবদি লাইরো আদুগা ওয়াবাই ওয়াবদি থাবক খুদিংগি ওয়াদি হেদি আরো ওয়াবা সিনা প্রেসার লাপ পুগুমবা থাবক তাউবদা নঙ্গ তাবগুমবা আদুগা হেভি ওয়ার্ক সুরকপা আহিং তুমক তাবা আদু খতাঙাইরা ওয়াবাই চিদে আদুগা মরু লামদম আসিদা ইয়ামনা কনভেনশনাল ওইবা থাবক তাউদাবা হাইবতারে মিওয়েশিং দা হানথানিং বগি আদুগুম বগি
0: থাবক তৌদাবা হাইতারে মিওয়েশিং দা হানথানিয়ং বগি আদুগুম বগি চটনাবি হান লেরাম হাইন খনজে মরুপনা সিগি থ্রিডি আর্ট কি লাম সিদা চঙ্গাকপসিদা হানথানিয়ং আকপা মিকুপ কুমবা ইয়াউকিব্রা আদুদা মরুপনা কামাইনা থেনা কি হাইবদুশু থামবিও ইয়াম তোইনা থেনারে হান্দা কি মতাংসিদা এআই থোলাপ এআই না সিলামদৌদি মানবা এআই না প্লাপ তোরমদৌদি মানবা আদু বেসিক লাইতানা এআই সিনাবসি আই হাইদি মি আইগি

0: ফিল্ম ওয়াক এনিমেশন ওয়াক কিদং তৌজবজে সেই আকই মুৎখিবা মুৎ খরবা হাই তানে মাং মাং গিবা ওয়ারি মিয়ামসে সিমো সিমো খতং পুতু অম্বসে সিই পুনসি পান্দাম নে
1: হয় মার না মাং বিরিবা মংলান দ শো নো মনা টাগা নো মতি শোয়দনা মং ফাউনা বা ওইবি হাই না শো আকই কি আকাশবাণী ইমফাল কি নাহরল কি খঞ্জল কি মাইকাই দে কি সু থামচকে হয় মারুপ আদি মরুপদি আমি খাজানিং গাছাই মরুপ থ্রি ডি এনিমেশন তামে হাই থাম্বিবী মমান মরুপ থ্রি ডি এনিমেশন তামসি মরুপ হোজিক থাকসে কম কানবগে হাইবস থাম্বি
0: থ্রি ডি এনিমেশন তৈরি প্রসেসি ফার্স্ট প্রসেসি আপনি মডেল সাদিনে মডেল সাব লি থ্রি ডি এনিমেশন তামকসিন কানবসে এনিমেশন লাইন খিদ এলাবমগে থ্রি ডি এনিমেশন আহ তরমদাই খাই ফার্স্ট প্রসেস আপনি মডেলিং সাবসে মডেলিং সারি মডেলিং সাব লি টেকচারিং পিরনি টেকচারিং কালার পিব কম্পিউটার কম্পিউটারাইজ আতনি টেকচারিং পিব লি রিগিং হাইবরি রিগিং স্কেলেটন হাফসিন রিগিং তরনি রিগিং লম এফেক্টস মখা মখা লিগরে আহম হোজি আইনিক স্কাল্পচার সাবগে হোজি ফার্স্ট প্রসেস আপনি ডিপার্টমেন্ট হাই তার ডিপার্টমেন্ট থ্রি ডি মডেলিং তবসে থ্রি ডি মডেলিং তবসিনে হোজি স্কাল্পচারদিনিসেদি ফুলনে আইনিস ডিপার্টমেন্ট ফুল
1: হয় মাসিউ স্টুডিও থ্রি ডি আর্ট সিজনগাবি পোটামস মরুপ থাম্বিখ্রে আতোপ আতোপ মেথড হাইতারে সিজনগ কী কী দি সাবিবগে হাইবস থাম্বি
0: আদম হোজিকি কমন হোজিকি প্লাস্টিক কি আয়ামব সাবসে তৌরে রিজন সাব তৌরে কো প্রিন্টেড ওয়াক তা এক্সট্রা এক্সট্রা হাই তার হোজিকি ওয়াক তুগাদি মারি লেনব চৌকাং চৌকাং তব চৌকান সাব আপনি কোনো সিমেন্ট ওয়াক রিজন ওয়াক রিজন আপনি মোল্ডিং কাস্টিং তৌথপিদ ওয়াক তৈরি রিজন ফাইবন তবসে প্লাস্টার অফ প্যারিস পি ও পি কমন আপনি মার্কেট সব ফংবদ ইমুগুলো ফংব কমন প্লব
1: ওয়ারি মরুপদি খাজানিংসে মরুপ স্টুডিও ফাউন্ডার হাইতারে মরুপ থাকসে পুকনি মেমোরেবল মতগুমবাউরগি শেয়ার তৈরি
0: হোজিকি মেমোরেবল হাইতারে হানে সব টেক টেক সাব হোজরমনে টেক টেক ইমদি হরপনে টেক টেক হরপসে মাইন্ডসেট হাই আপগ্রেড লাখাইসে হোজিকি ইন চিনবগি সাগিবা হোজিকি পানজিবদ সাবসে আইগোদ হাই থাজন সাপোর্ট মানে তৈরপদ হাই খোদব হাই তার আপনি মামান সাপোর্ট তরম মামদো হান চিনদি হাইদমদো চিন খাই মেমোরেবল
1: তাবাইব হাইজে মরুপ লশলপসিদি মরুপ আইকি মনিপুরদের নাহাসিং হাইতারে মখোদ পিবিনিব পাউজলগুমবরগতি থাম্বি
0: এইবুদি খুবুদি নতে সরান হাই তার এভরি ওয়াক খুদিম ডেডিকেশন মরুরে ডেডিকেশন যাওগ্রগি এভরি ওয়াক খুদিম তৌজরিবসিমাত্রগি চলামগনি সঙ্গে বিজন আমরা তব বিজনসে বিজনসে খর সাহানব নাহাসে নাহাসে ই সাবগে ফট ফট ফট তোব বিজন আমরা তোহনিং হেন সঙ্গে চলব হোজিক আনব অন্টারপ্রেনর মামপনি বিজনেস আইডিয়াস পুছিলাগ ওয়াক হান ট্রেডিশনল ওয়াকি হোজিক আকি ওয়াকি মূতান হেন খাঙি হাই মখোদি হওয়িবদ হাই মখোদি হরপদ্রগি মাইদি হরপসে তৎকলে মখোদি মখো সেন হওয়িব আহি বিজন সঙ্গি সুমায় হাইজে
1: হয় ইমাইজে আপনি মরুপ নাইথেম প্রেম কিষণ সিং টোনি নাইথেম হাইরগসু হেন খাব মরুপসে আইকি আকাশবাণী ইমফাল নাহরল খোঞ্জল থরম চিল্লব কাইথপিদ সরুক হাবিবদ হন হন থাকত ফোটোকচরি
0: আকাশবাণী ইমফাল।

హలో హలో గుడ్ ఈవినింగ్ తజరి తజరి గుడ్ ఈవినింగ్ మణిపూర్ నే హ్యావ్ యూ తబియో తబియో ఇసై తబి దౌరి సికన ఓబిరబనో మేమి హ్యాబిబ్రా హోయ్ హోయ్ కరం బిసి తాసిగి ইংগেনগে আতিয়াগি কারণ বিষয় ওই বিরম দুই সেই মেক তো হাই বিউনি তুম বচাব খংদনা হাই দোই দুইরো ও দুনা আদুনা লালি বদি আইনি হাই বা ফিল্ম দুকো ইংগেনগে আতিয়া পার্ট 2 হাই তারেনে ইয়ানি ইয়ানি তামিনেসি তাবিনি মুমিং হাপি দুরো তাবিনিং বিষয় হাপি দুইরো হাপিরো হাপিরো তাবিনিং কানা কানা তাবিনে সিকে হয় ফানি ফানি খানবি পেসে লাঠুক সেরি মাম পুনে তামিনারসি।